তোরা জানা মলাইয়া যাই রে লাল তোরা ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদাই আইছা কো ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদাই আইছা কো দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে গরছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে গরছু কাম।

লায়ো ভোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি ভোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি জেঠো ছোরো ভান্সা উতা হেবা থিউরা চিচি ছাইনা ভালো ভালে দেখি রুঞ্জন মাখা মিচি ছাইনা ভালো ভালে দেখি রুঞ্জা আখা মিচি